লাইসলিসাই আসি তাহানজিবা ইকাই লান তাহানজা মতং লিঞ্জরি ইকাই রোলকিবসম বোরচান মৈতৈদি পেনা সঙ্গীত মালাগি সৈচকপ ইমা লাইবাক খুরুমজব ইসাই সৈরেব সন্ধ্যা পিয়ারি আথোপম লাইসল ইসাই সৈচকিবসিং চন্দাম গোপেন সিং কুরবানী চৌধুরি ময়ুম আমাদি ওয়াকম্বম একেন সিং সৈরেবসিং মথং সিটনা রঘুমণি তিয়াম থোকচোম চন্দ্র আমাদি ব্রোজেন্দ্র ওয়াহিংচা থরম সন্দোক্তুনা তাহানজরিবাসি আকাশবাণী ইমফালগি এফএম সঙ্গাই চ্যানেলদগিনি।

0: খঞ্জেল না চোম তাবি রে
1: মরাই বাক মরম দম নুংশি দব মিয়ই সিং ইরাই লৈরম লয় মিখল মতম লাকপদা আইন ফাই আইখুই না হেলি গাং না সকনাবা লাউনব গাকতনি
2: মিচম প্রজা আইখুই মিয়াম সু লৈবাক সেম গদবা আফব থবক তৌরক গদবা ক্যান্ডিডেট পামনাই ফংলব্রা
1: মিচম প্রজা এজেন্ট সিং আমাদি ক্যান্ডিডেট সিং দা বেস তোবা লীলা তারা সন্দুক ননবগি আইব সিং দা গি স্ক্রিপ্ট কৌচরি
2: AIR কোড সোকতবা আমাদি অনৌবা আউওনব পুরকপ ইয়াব স্ক্রিপ্ট সিং স্ক্রুটিনি তৌজরগা অক্টোবর লিসিংানি কুনতরুক তগি থংনা থংনা নংমাইজিং তারা মক্তা লীলা সিং সন্দুক জগনি
1: সেপ্টেম্বর কুনথ্রা ফাউবদা পুং আম সানগদব স্ক্রিপ্ট সিং আকাশবাণী ইম্ফাল গি ড্রামা সেকশন দা ইয়োহন বিরহু
3: আকাশবাণী ইম্ফল গে ইন্ডিয়ান মিউজিক অডিশন বি ফ্রেশ কে অনলাইন এপ্লিকেশন ফর্ম থাজন বিকিবসিংনা এডমিট কার্ড লৌবিরনবা লাগলিব অগস্ট কি তাং মঙ্গা থেকে তারানিথই পাওবগি মানুংদা অফিস আওয়ার মতমদা মিউজিক সেকশন দা লাকপিনবা নিংসিং ইয়ারি
4: এ ইবুং ওয়া বাই কমদৌরি নুঙাইরি কো
5: নুঙাই তেদা তাদা
4: হাই হাই দিনে কারি ওয়াতা নোনে নংবো
5: আশে মনি তাদা ট্রান্সপোর্টেশন দা থিংনারিব খুদুং চাদব মায়ামামা সেল না মরো না চাংনিবা মাপালদগি মেশিনারিস রো মেটেরিয়াল সিং পুরক্তব সুয়াদি তাদা সিদেগি সু সাব লোরেব পোট মায়াম মাপান্দা থাদোকিদব সুয়াদি খংদ্রেদা ইয়াম নিঙ্গা নালি নংনা কারবা তৌজরকপা হুনজরকপা কইদদি ইয়ংওয়াই আদুগি ওরেদি নে নং সুমদৌরো
4: নং আসিমক দিআইসি ফাউদং সানং জরু চংতা
5: এ দিআইসি দিদি কারিগিনো তাদা
4: মনিত কোননে স্টেট নোডেল এজেন্সি ওইবা ডিরেক্টরেট অফ ট্রেড কমার্সিয়াল ইন্ডাস্ট্রিজ গভর্নমেন্ট মণিপুরে ইমপ্লিমেন্ট তোবা রেজিং এন্ড এসেলারেটিং এমএসএমইস পারফরম্যান্স রেম স্কিম মখাদা লজিস্টিক স্ট্রেংথেনিং স্কিম হাইদননে লুপা লাখ আমগ লিসিং ইয়াংখাই ফাওবা সাবসিডি পিব স্কিম আমা লাইবনে নখুইদি মদুগি খুদং চাবদো লহৌ গদমিনেবো এ তাদা দুদি কারি কান্দবনো কিতকুম হাইবিরমু ইহে আকুপদুদি ডিআইসি দে চলগ খঙ্গদমিনে নত্রগ টোল ফ্রি নাম্বার 0385355422 দ কল দরগ খঙ্গদবনিনে
0: আকাশবাণী ইম্ফাল হজিক আয়ুকি পুং তারেত মখাই তারে মণিপুরি দ পাও তাবিরাসে
2: আকাশবাণী ইম্ফাল নিংথৌ খোংজম সুনি না পাও পাজরি আহানবদ মরুইব পাও তামেংলং জিলাগি এল পাব্রম আপার খুলদ পাকসানা আরুম লাইহৌ হৌবগি লাইনা সন্দুরকলে হাইরি রাইজ্য সে তঙাই ফদব পোলামসিং মরাং কাইনা ফঙ্গনবা সরকারনা কন্ন হোনরি আমসং পিএম সূর্যঘর মুভ বিজলি যোজনাগি মখাদা লেবাগাসগি ইয়ুমথং লাখ ইয়াংকাই হেনবদ রুফটপ সোলার ইনস্টলেশনগি খুদংচাবসিং ফঙ্গনক্রে তামেংলং ডিস্ট্রিক হেডকোয়ার্টার্স কিলোমিটার কুন্থারোম চলগ এল পাব্রম আপার খুলদ পাকসান আরুম লাইও হৌবগি লাইনা সন্দুরকলে হাইরি এখন তামেংলং পাউমি রিংবম পামেনা হাই খুলদুদ মিয়সিং মরুইন পিকলিব আঙাংসিং হাইরিব আরুম লাইহৌ হৌবগি লাইনা সন্দুরবদগি খুলদুদ স্কুল মতম খরগি ওইনা থিংজিনক্রে হৌকিব নোমাইজিং নিমিত সহি আনিরোম সুরব আঙাং আমা লাইকিদরে আরুম লাইহৌনা মরম ওইদুন আঙাংদু লাইকিদবনি হাইনা খুনজাসিং চিংনারবসু আঙাংদু লাইকিদবগি চপসাব লাইয়ং অফিসিয়াল ওইনা খাংবদি লাইত্রি জিলা আসিগি জি মেডিকেল অফিসারনা হাইরিবা এল পাব্রম খুল আসিদা আরুম লাইহৌ হৌবগি লাইনা সন্দুরকলে হাইবসি আচুম্বনি হাইনা ফোংদোকপগ লয়ননা মাসিগি মাতাংদা চপসাব খাংদোনব মেডিকেল টিম আমা ngasi থারগনি হাইরি রাইজেস্টে তঙাই ফদব পোলামসিং মরাং কাইনা ফংলকতব আমাদি পোচগি মমল হেঙ্গলকপদগি মিয়ামনা থেংনারিব খুদংচাদবসিংগি মতাংদা বাজার কমিউনিটিগি মিয়োইসিংগ মুখ্যমন্ত্রী ইউনাম খেমচানগ উনাদুনা খনক্রে মুখ্যমন্ত্রীগি সেক্রেটারিয়েট উনাকিবাদুদা বাজার কমিউনিটিগি মিহুত কাংবু আদু নাহাকপম সান্তনা লুচিংকি সোশ্যাল মিডিয়াদ থাকলকপ ওয়ারোল আমদ মুখ্যমন্ত্রী নাহাই সরকার আসিনা ওয়াফম আসি লুমনা লৌবগ লয়ননা কুপনা ইংশিলি তঙাই ফদব পোলামসিং নিংথিনা ফঙ্গনব আমাদি রাইজ্যাসতে লাইরিব মিয়ামগি আইফনব সরকার আসিনা হোনারি জি মিনিস্টার সাপোর্ট স্কিম অফ মণিপুর স্টার্টআপ স্কিমগি মখাদা নুমিত তরেনিগি ওইব অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম গাসি রাইজ্যগি প্ল্যানিং ডিপার্টমেন্টগি ট্রেনিং হলদ ফমথোকলগনি থরমাসিদ স্পেশাল সেক্রেটারি প্ল্যানিং না আথোইব মিটুংলেন ওইনা সারুক ইয়াগনি Raja Sabha MP Adhikari Mayum Sardar Devi Nangarang Kendrigi Railways Mantri Ashwini Vaishnawga Nai Delhi Gi Parliament House da Unaduna Warisana Kare Unabaduda Manipur da Hauzik Paikaliba Railway Project Yauna Tongan Tongan Basako Taurangi Matang da Kanaki Hanagi Kendrigi Rajya Mantri Raskumar Ranjan Singh da Manipur da Ignogi University Singh Paktok Sauktho Unabagi Matang da Ignogi Vice Chancellor Professor Uma Kanjilal ga Unaduna Kanakre Unabaduda Sri Raskumar Ranjan Singh na Rajas the Ignogi Center Masing Hengat and Duna Miam the Kutong Java Singh Panganabat Taksen K. Artificial Intelligence in Open Distance and Digital Learning Hybrid Meeting Tamduna Maruena Awang Nopoklam Dam the Ahenba Meeting Changnaba Wapam Supan K. Labagasibu Sakot Palam the Mamu Ahenaba Pandam the Vixit Varat Lissing in Futariki Makada Ignona Digital Learning Ilam the Hienokumang Saksilanduna Tengbang Wenabu Wapam Supan K. Manipur Police Nangarang Imphal West Zilagi Pasoi Lamkhai Mesung Kumbong Bazar da Thibu Humbugi Thabak Chathaba da Yungaw Liter Sahum Tara Fare Police Ki Pauna Hai Miyam Amadi Police Ka Hena Tengbang Pinaba Amadi Thazaba Hengana Nabagi Matang Da Singjamai Police Station Gi Officer Singh Police Station Asigi Manung Chatmada Lairiba Tongan Tongan Ba Maira Paibi Singh Yauna Wari Chanabagi Thawrum Ma Ngarang Pangthokre Mayang Imphal Police Ki SDPO Wangoi Police Station Gi Officer Singh Yauna Wangoi Dalaiba Career Guidance and Counseling Center School Da No Mugiba Outreach Program Pangtokre, Maduda School Adugi Mahiroi Singh Amadi, Oza Singh Saruyake, Amaromda, Manipur Police Na, Ngarang Taming Long Jilagi, Manung Chanba, Kaimai Police Station Gi Makada Laiba, National Highway Kuntra Taret, Imphal Ziribam Lambigi, Sibilong Dagi, Anishan IM Haina Chingabamu Anifare, Makui Dagi, Cartridge Bullet Ama, Seloina Lupalishing Kunito Emasung, Bufeng Radio Set Ani Fangle. Makui animak miyam dagi namduna sel kai bida chena ba misak ni hairi. Tabi diba power si Akaswani Imphal dagi ni. PM Suryagar Mup Bizli Yozna gi makada lebaga sigi yumtong lak yankai hen bada rooftop solar installation gi kudong chaba sing pangan kre. New and Renewable Energy Mantri Pralat Joshin hai skima sina lebaga sigi miyam tungkoi ni energy pangan nabagi lambi da sangsil hale. Social media da thagat pawar wala mada mantri na hai yumthong lak tarama pan hena skima sina kanaba phanganduna electric ki bill thibagi sel tinghandre kendra sarkar gi building kunmanga hena lishing kunmanga hena amasung rajya sarkar gi lishing marphu mato hena rooftop solar dagi mai seasonare sehi sigi july tha phawbada yumthong lak manga hen bada skima sina khwaidi gi sound kanaba phangan kre india meteorological department hairi Awang Nongpok Raja Singh Yauna, Delhi, Haryana, Chandigarh, Punjab, Himachal Pradesh, Bihar na Chingba Mapham Singh da Langliba Numit Nini Asida Akanba Mong da Nong Shuraba Yai, Assam Mamasung Meghaloy da Ngasi, Akanba Nong Shuraba Yai Haina Red Alert Lauthokre, Jammu Kashmir, Andhra Pradesh, Karaikal, Karnatak, Jharkhand, Orissa Mamasung, Andaman Nicobar Ithat Singh da Ngasi Akhak Arawaloyna na Nong Chugani Hairi. Uttar Pradesh Sarkar na Rajya du da Chenba Sarkar gi bus sing da Sahi hum phu sura ba masung masi gi mathak da lairaba nupi sing da lem na bus tonghan ba gi kudong jab phangalagani hairi Senba sai lisingani kuntaru kuntariet ki ahan ba supplementary budget ta thaurang si paikhatna ba Uttar Pradesh State Road Transport Corporation da lupa koti cham handokna ba provision same le Bhartiya Janata Party na dol asi gi lok kalyan sankalp patra da thaurang si paikhatna ba Wapam, half kibani. Kong tanga sina, Raja Sigi al urbinupi kayada. Satoksa sinto with the kudong jabba panganduna. Silgi awaba, mayuk nahalaroi. Tauranga sina al urbinupi singa, ana lying. Dharma giveba tabak tauram sing. Miam tin ba madi. Imumanung giveba, satoksa sinto with the kudong jabba fangalagani. Masiga luinana. Uda Pradesh Sarkarna, Nupigi Sako Tarangi damak. Lupa koti, lishinga mahien begi. Ehen besetpam sing, kak tuna tam cray. Ngasi phongwa pausi singi maroiba pausing gi damak hauzik ngangbam amukhongba leire amukhomba
6: thagachari suni NIT gi taraumdo suba convocation pangthokre Kakching da permanent campus thamgani haina mukhyamantri Yumnam Khemsa na phongdoki wapham sanga express manipuri da ahan behlain tori tanker sing purakre ataina thamlamle police headquarters na thokpa order in the biwa thona re pau amasu pausi sida ani suba helain toduna phongli Huyelan Pauda, CRPP convoy in a Ziribam Dagi, LPG bullet, Jankhemapan, Petrol Tratruk, ডিজেল নিফুমাপন এটিএফ আনি পুরক্রে হাইন আহান হেলাইন তো ফোলে সনাগ একলব্যা মডেল রেসিডেন্সিয়াল স্কুল কি হোস্টেল মহিরু চাক বিজরমদ্রে প্রিন্সিপাল লোকখ্রে এম সি পি সি আর মোটো কেস লোখরখ্রে খুদক্ত ইংসিনব অর্ডার তোখ্রে হাইন আহান হেলাইন তো এন আই টি পার্মেনেন ক্যাম্প থামলগনি লক্ষ্রে বিকশিত ভারত ওহিনবদ এন আই টি মরুয়ব থাকি খেমচান হব পাবু পাকি আনিসব হেলাইন তো ফোলে কুড়মাপনসুব মণিপুর ইন্ট্রিগিটি ডে লিসিংনি কুন্তরু পাংথোখ্রে সেন্টার কি পোলিসি প্রোগ্রাম আমতন মণিপুর কি ইন্ট্রিগিটি কম্প্রোমাইজ তো ইয়ারোই হাইন আমুকো কি প্রেসিডেন্ট সঞ্জয় সরক খাইবম ফোটো ওয়াফম পৌনফম আহান হেলাইন তো ই এস ডি পি কি ট্রেনিং লব আই ডি পি পুনা মি চানিপান কুন্থানিপান থাকি প্লেসমেন্ট পিখ্রে হাইন মাইনোরিটি এফেয়ার্স ডিপার্টমেন্ট কি ডাইরেক্টর ফোটো ওয়াফম আমসু পাকি এসে মরুপাউন ফোলে পিপলস ক্রোনিকল আমুকো মণিপুর কি আপনব সাকতাম লেপলি হাইব পাব আহান হেডলাইন তো বিকশিত ভারত লিফু তরে কি মংলান মংফাউনব হোটবী এন আই টি গ্রেজুয়েট মঞ্জিল থানব মুখ্যমন্ত্রী আপিল তোখ্রে হাইব পাব মণিপুর মেল আহান হেডলাইন তো সঙ্গাই এক্সপ্রেস ইংলিশ লিমাপন মরফু তরাতরেত চব আচব খোচদ মণিপুর ইন্ট্রিগিটি ডে পাংথোখ্রে হাইব পাব আনিসব হেডলাইন তো ফোলে হিলসোনবিন এক্সপ্রেস সেনাপতি ডেমোগ্রাফিক থ্রেট অ্যান্ড করপশন কি প্রোগ্রাম পাংথোখ্রে হাইন আনিসব হেডলাইন তো তামিলং টাইমস তামিলং কি সেম ও মিয়ামদ আরাইব মৌদ বার্থ সার্টিফিকেট পিব হোনি হাইব পাব আনিসব হেডলাইন তো গানফিউ মেল এম সি পি সি আর চুরচানপুর কি ই এম আর এস স্কুল কি ওয়াথক থিজিনফ হোখ্রে হাইন আনিসব হেডলাইন তো ফোলে সুনি
2: থাকচারি আমুকম্ব আরবদ পাব আমুক তামেংলং জেলা কি এল পাব্রম আপার ভিলেজ পাকসন আরুম লাইহৌ হবেন সন্দরকলে হাই রাজ্য টাইফদ পোলম মরান ফব সরকার হোটি পি এম সূর্যঘর মু বিজলি যোজনাগাদ রুপটপ সোলার ইনস্টলেশন কুদংচাব ফ্রে পাব লোজরে